0: শ্রোতাবন্ধু, গীতটি শুনুথিলে ওয়াজির ফিল্মরু। কণ্ঠদান করেছিলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। কার্যক্রমের পরবর্তী গীত শুনিবা পূর্বরু কিছু মুহূর্তর বিরতি।
1: শুণ শুণ শুণ, গাঁ হেউ বা সহর, ওড়িশাবাসীঙ্କ ପାଇଁ খুশির খবর।
2: কଣ কହୁନୁ?
1: ছাতরে সোলার প্যানেল লাগিব, 1,38,000 পর্যন্ত সবসিডি বি মিলিব।
2: আউ ইলেকট্রি বিল,
1: বিদ্যুৎ বিল সঞ্চয়ର নুয়া সম্ভাবনা আনিছি পিএম সূর্যঘর মাগণা বিজুলি যোজনা।
0: এথর আসন্তু শুনিবা কার্যক্রমরে বাস্তব কথাচিত্রর এই গীত। গাইছন্তি সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি। এই সুন্দর গীতটিরে সঙ্গীত সংযোজনা করেছেন যতীন ললিত, রচনা সমীর।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz চুকে পড়লে কি জনাশুনা যুবগাল্পিক শিবাশিষ পাঢ়ী সদ্যতম গল্প সংকলন বদলু মনীষ পুস্তক পাই যোগাযোগ করতু এই টেলিফোন নম্বরের 9778174978 টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছি 9778174978। আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছু 7008248758।

শ্রোতা বন্ধু, আমদেশ ভারতর আর্থিক অভিবৃদ্ধি এবে দ্রুত হেউছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা ত্বরান্বিত হেউছি। আত্মনির্ভর ভারতর সংকল্পকু পুরা করিবা পাই আমি লাগি পড়িছে। 2047 মসিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু মধ্য সাকার করিবা পাই আমি সম্মিলিত উদ্যম করুছে। ভারতর নাকু শিখরের পৌঁছাইবাকু চেষ্টা করুছে।

আজির প্রসঙ্গ দেশের পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশ আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনা মহেন্দ্র কুমার মাঝি। ভারতের গত 12 বর্ষ মধ্যে ব্যবসায়িক নিয়ামক পরিবেশক অধিক উন্নত করা লক্ষ্যে নিরন্তর সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। এক সরল অনুপালনগত ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তিবিদ্যা আধারিত ইকোসিস্টম সৃষ্টি করা যাইপারিছে। ব্যবসায়িক ক্ষেত্রকে গতিশীল করা, স্বচ্ছতা এবং বিশ্বাস আধারিত শাসন প্রতিষ্ঠাকে সরকার প্রাথমিকতা প্রদান করছন্তে। ফলে নিবেশকঙ্ক বিশ্বাস বৃদ্ধি পাইবা সহ ব্যবসা করিবার সহজতা উন্নত হয়ে পারুছে। বিশ্বব্যাংক দ্বারা জারি হইতিবা ব্যবসায়িক রিপোর্ট অনুযায়ী বিশ্বস্তরীয় মূল্যাঙ্কনরে এক্ষেত্রে ভারতর অগ্রগতি প্রতিফলিত হেউছে। দেশের আর্থিক প্রদর্শন, স্থির সরকার এবং বাজার দক্ষতা ব্যবসা করিবা পাই এক দৃঢ় ভিত্তিভূমি প্রস্তুত করিছে। 2014 মসিয়ারে বিশ্বস্তরের 142তম স্থানরে থিবা ভারত 2025 উন্নীত হয়ে 41 পৌঁছিছে। সশক্ত ব্যবসায়িক পরিবেশ, স্বচ্ছ শাসন এবং প্রযুক্তিবিদ্যা আধারিত নিয়ামক সংস্কারকু এহা প্রতিফলন করুছে। বিশ্বব্যাংকর পরিচালনা পরিপক্কতা সূচকাঙ্ক অনুযায়ী 2020, 2022 এবং 2025 ভারত গ্রুপ এ র পর্যায়ে উন্নীত হয়েছিলা। সার্বজনীন ক্ষেত্রে উল্লেখনীয় ডিজিটাল পরিবর্তন যোগুঁ ভারত এই সফলতা পাইছে। এক্ষেত্রে বিশ্বস্তরে সার্বজনীন সেবা প্রদান, ডিজিটাল ক্ষেত্রে নাগরিকঙ্কু প্রোৎসাহন, স্বচ্ছ তথা সুব্যবস্থিত পরিচালনা এবং নবসৃজনশীল অভ্যাসকু গ্রহণ করুথিবা রাষ্ট্রগুড়িক মধ্যে ভারত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এপরিকি বিভিন্ন দেশে ডিজিটাল সরকারি দৃশ্যপট মূল্যাঙ্কন করিবার লক্ষ্য নিয়ে জাতিসংঘ করিথিবা ই সরকার সর্ভে ভারত সামগ্রিক ভাবে উচ্চ স্কোর হাসল করেছে। উচ্চ মান্যতা পাইথিবা ক্ষেত্রগুড়িক মধ্যে অনলাইন সেবা, টেলিকমুনিকেশন ভিত্তিভূমি, দক্ষ মানব সম্বল আদি অন্তর্ভুক্ত। কেন্দ্র সরকার গত 12 বর্ষ মধ্যে নিবেশ তথা আনুষ্ঠানিক প্রক্রিয়াকে সরল করিবা লক্ষ্য নিয়ে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন্তে। প্রক্রিয়াগত প্রতিবন্ধকগুড়িকু এহা হ্রাস করিবা সহিত স্টার্টআপ, এমএসএমই, প্রযুক্তিবিদ্যা আদি ক্ষেত্রকু অধিক সহযোগ প্রদান করিপারুছে। 2016 জানুয়ারি মাসে আরম্ভ হইতিবা স্টার্টআপ ইন্ডিয়া পদক্ষেপ যুব উদ্যোগীঙ্কু সমর্থন প্রদান করিবা সহ দেশের এক দৃঢ় ইকোসিস্টম সৃষ্টি করিপারিছে। চাকরি খোঁজুথিবা যুবক বর্গ এবে নিযুক্তি সৃষ্টিকারী ভাবে পরিগণিত হইছন্তে। 2016 দেশের স্বীকৃতিপ্রাপ্ত 502 স্টার্টআপ রহিতিবা বেলে গত মার্চ মাস সুদ্ধা 2,24,000 অধিক হইছে। এক্ষেত্রে 23,30,000 প্রত্যক্ষ নিযুক্তি সুযোগ সৃষ্টি হইপারিছে। সম্পত্তি পঞ্জিকরণ প্রক্রিয়াকু সরল করাযিবা দ্বারা ব্যবসা ক্ষেত্র মধ্যে গতিশীল হইপারিছে। সম্পত্তি পঞ্জিকরণ নেই রহিতিবা আহ্বানগুড়িক প্রতিহত করিবা সহ ডিজিটাল রূপান্তরণ মাধ্যমে প্রশাসনিক উত্তর দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধি পাইছে। 19 রাজ্যর নাগরিক এবে ঘরু ডিজিটাল স্বাক্ষরিত আইনগত ভাবে বৈধ ভূমি রেকর্ড পাইবার ব্যবস্থা কার্যকারী হয়েছে। 406 জেলার ব্যাঙ্কগুড়িক অনলাইন মাধ্যমে বন্ধক জমি যাঞ্চ করিবার সুযোগ পাইথিবার ঋণ প্রদান বেশ সহজ এবং সময়োপযোগী হয়েপারিছে। গোটিয়ে দেশ গোটিয়ে পঞ্জিকরণ ব্যবস্থাকু জাতীয় জেনেরিক তথ্য পঞ্জিকরণ প্রণালী অধিক সশক্ত করিপারছে। দেশব্যাপী কার্যকারী হইতিবা সিঙ্গল উইন্ডো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবসায়িক আবশ্যকতা চিহ্নট, অনুমোদন আদি প্রক্রিয়াকে অধিক সরল করিপারছে। সময়সীমা হ্রাস পাইবা সহ বিভিন্ন বিভাগের সমন্বয় মাধ্যমে অনুমতি প্রদান অধিক সশক্ত হইপারছে। ডিজিটাল সার্বজনীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম, বাণিজ্য নেটওয়ার্ক এবং সমন্বিত পরিচালনাগত সংস্কার মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্র পাই বাজার প্রবেশ অধিক সহজ হইপারিছে। দেশব্যাপী ক্রেতা, বিক্রেতা, নির্মাতা এবং সেবা প্রদানকারীঙ্ক মধ্যে সংযোগ স্থাপন ক্ষেত্রে এহা বেশ উপযোগী সাব্যস্ত হইছে। 2014 মসিয়ারু দেশের সমন্বিত ভিত্তিভূমি বিকাশ, ডিজিটালাইজেসন এবং সংস্থাগত সংস্কার মাধ্যমে পরিচালনাগত ইকোসিস্টমে ব্যাপক পরিবর্তন আসিপার। 2021 অক্টোবরে আরম্ভ হইতিবা প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান এক্ষেত্রে অধিক সহায়ক হইপারিছে। বিগত বর্ষগুড়িকরে ভারত অধিক স্বচ্ছ এবং সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করিপারিছে। সরলীকৃত নিয়মাবলী ডিজিটাল পরিবর্তন প্রশাসনকু অধিক সুদৃঢ় করিবা সহ বাজার প্রবেশরে উন্নতি তথা অনুপালন বোঝকু হ্রাস করিপারিছে। ব্যবসা করিবার সহজতা, ডিজিটাল ভিত্তিভূমি, নীতি সংস্কার এবং বিশ্বাস আধারিত প্রশাসনর মিলিত শক্তিকু এই সফলতা প্রতিপাদন করুছে। বিশ্বস্তরে ভারত এক প্রতিযোগিতামূলক নিবেশ স্থল ভাবে নিজকু প্রতিষ্ঠিত করিপারিছে।

0: যে দেখো তো খুশি রাজির কথা হেলা বিলকি কাহিন গুটে হরে হুরা সারলা না কৌছ জি
1: দাদা
0: হ্যাঁ
1: তথাপি এখেন বি আমার অনেক শ্রোতা ভাই বহন মানে অছন যেন মানে কি আমার আকাশবাণী সঙ্গে জড়ি থেকে না অছন আউ এখেন বি তাঙ্কর ভল পাইবা দেই আসুছন
0: বলে এইটা গোটে কথা গুরবারে এই ভল পাইবা যেটা অছে নি
1: হই
0: হেতি লাগি তো আমার এই আকাশবাণী তার দিলটা দুঃখ দুঃখ হইছে আর সবদিন চালুছে না
1: হই দাদা
0: সে আশা নাই কিরে
1: আউ যেন ভাই বহন মানে আমার প্রিয় শ্রোতা থিলে আউ এছেন নি না তাঙ্কে বি আমি হৃদয়রু সেলুট করমা
0: নিহাতে নিহাতে
1: সে মানে খন্দে রেডিও বুহি বুহি করে যাওতিলে দাদা ও তাঙ্কে নিয়াত করমা কাই
0: হইগা আমার রেডিও কাটা আমার চাস বাস খেত খমার নু নেই কিরে মরণ হজন্ত আমার গাঁর তো জনকর ই পুরখা লোকর সে অন্তিম সংস্কার করলে নি বলে রেডিওটা কেবে নেই কিরে সেনে ছাড়ি দেলে বজেই কিরে সেঠি
1: এ বুয়া
0: তার নিজর চালি চালি কিরে ব্যাটারি সরলা কে হেই নে লাস্টে সরি গলা সি
1: সত্যি কাই দাদা
0: হই কাই করব যে রেডিও সঙ্গে জুড়ি রয়েছে সে সিনা জানে রেডিওর মজাটা কে
1: আউ দাদা রেডিওটা গোটে এতে মূল্যবান সম্পত্তি থিলা সে যুগে যেতে বেলে টিভি নিথি কি ই সোশ্যাল মিডিয়া নিথি কি স্মার্টফোন নিথি ভাবো তো গুটি গাঁরে গুটি রেডিও থিলে বি আমার যেন সমাচার শুনবার লাগি কি মনোরঞ্জন ভিত্তিক যেন গীত মানে দৌথিলা সে সবুকে শুনবার লাগি আমার ভাই বহন মানে এক হি কিরা বসুথিলে
0: হই গা দিন থিলা সে বাগির ইহাদে সিনা বড়ে বড়ে মোবাইল মানে আসলা ন কাহে ইনস্টাগ্রাম ইউটিউব আউ কাই কা দুনিয়া বাহার
1: হই
0: মোবাইল ধরকি লাগি ছর কুচা কুনানে বিলে বাগির ইচুর
1: খুশি বাসি মনাউছ সেটা আমার ভাই বহন মানে বি অনেক জন ফোন মানে করুছন অনেক ভাল ভাল কথা মানে বি কই চালিছন
0: হই
1: হই দাদা আউ গোটে ভাল কথা কহবার লাগি মুই বি যাউছি
0: কহো গুরবারি কহো
1: ই খেত বাঁচাও অভিযান দাদা ইটা নি চলিছে কে
0: হ্যাঁ হ্যাঁ দেখুছ আমার খেত খলিয়ান খারাপ হয়ে যাচ্ছে লোক বাগ বি তার উপরে ভরসা করে চলুছন বলে কেতে কথা ঘটি যা কেন কালে নি কে
1: ঘটি যা কানা দাদা আমি জঙ্গল কে খারাপ করলা পায়ন পবন কে নষ্ট করুছ তার সঙ্গে সঙ্গে যদি আমার মাইন্ড কে পুরাপুরি ভাবে নষ্ট করে দেমা হলে আমি খাইমা কানা ও জিমা কেনতা হেটা ভাবো তো
0: গুরুবারি হেটা তো কহিল কথা গোটে খেটা অছে বলে কেন আর লোক বাকি এমতা বলে খেত কলেন বিকি বিকি সারি দেলে
1: হেটা বি সত কথা কহুছ দাদা কেনসি গুটে টিকি অসুবিধা পড়লা কি নি ফট কিরে সে খেত কে বিকি দৌছন
0: হই বলে দেখো খেত খলিয়ানটা আমার জেনটা অছে নি সুনার বি বড়ি কিরে নি কাই
1: হই দাদা হেলে দাদা আমার সরকার তো এক টঙ্কিয়া চৌল দেলে
0: হই
1: হেলে চৌলটা তো মাস গুটা খাইলে আরামসে
0: হই গা
1: জেন টিকে রছে জায়গা জমি অছে কি নি হেনে চাষবাস করি কি চললে বিনি হেতা কে
0: গুরুবারি ইচ্ছা থিলে উপায় আসবা মন থিলে সিনা চাষবাস করবে ই করম কুঢিয়া হেকি রহবে বলে কেন তরকিটা করবে জানিছ তো বসি খাইলে নই বালি সরে এথর কেন এক টঙ্কা ভি দেউছ জি সবু তো চাউল মানে ফ্রি রে মিলুছি
1: হই দাদা বেলে মতে লাগছি কি ই সবু ফ্রি ফ্রি দেই করি নে আমকে কুড়িয়া করি দেলে
0: হলে কেনতা করমা এটার বি কিছু উপায় করমা কাই যে দেখো গুরবারি আমার সরকার আমার লাগি চিন্তা করুছন যে আমার ভাই বোন মানে কেহি ভুখি উপাস রে নি রহু
1: আর সে মানে ই খাইবার র চিন্তা বেশি নি করি করি কেনতা আকে আহরি উন্নতি করবে জেনথি দ্বারা কি আমার এই জেন ভারত এক গরিব দেশ ই লেখাটা কেনে নে পড়বা লাগি নি মিলবা
0: সে উভি গলা ন কে ভু হেলে জেন আমার ভাই বোন মানে জেনতা সচল হেবে নিজর গড়ে নিজে ঠিয়া হেবে কেহি গুটে ঠেকা দেবে হেলে কেন
1: হই দাদা
0: হলে সরকার যদি ঠেকা দুছন পোছাড়ু জনমরু নেই কিরি মরবার তো সেমানকর কিছু না কিছু যোজনারে সাহায্য করুছন
1: সত কথা কহিল
0: বলে দেখো আমার ভাই বোন মানে দেখো এটার লাভ নেই কিরি যদি সে মানে কেনে টিকে রচে ই নুন টিকে লাগি তেল টিকে লাগি মশলা টিকে লাগি কেনে কুনুয়া পাতি আসবে বলে তা লাগি বন্দোবস্ত করবে বলে নিয়মতি করবে কে
1: হই দাদা বেলে আমি সে সবু কি ভাবি চিন্তি করি যদি আগে উন্নতি করমা আমার ইজেন মাইন্ড মানকে দূষিত করি করি চালিছু বিভিন্ন প্রকার।

0: কেমিক্যাল কি রাসায়নিক সার মানে প্রয়োগ করি করি করি তাকে নির্জীব অবস্থা কে নিয়ে চালিছু সেথির প্রতি আমি টিকে সতর্ক হেমা আউ প্রাকৃতিক খত সার দেই করি তাকে ফির থরে জীবন্ত করি তুলমা
1: হই মানে মাটি মা কেভে নি ঠকসি
0: হই
1: জেনটা আছে সে জেনতা করিতিব সেই হিসাবে দুই গুণা কে কেতি গুণা বড়ে কিরি দেবা হু দেবা
0: হই দাদা
1: হেলে গুরবারি
0: হই দাদা
1: এতে গুড়ে কথা হেলা বেলে মতে লাগছি নি আমার যে ভাই বোন মানে কেনতা নিজের গড়ি নিজে ঠিয়া হই পারমে চাষবাসের যদি জায়গা জমি নেই না হলে বিজনেস করবার লাগি তো আমার সরকার পয়সা পত্র মানে ভিন্ন ভিন্ন যোজনা মানকর হিসাব না দৌছন
0: হই দাদা ব্যবসায় বি অনেক প্রকার আছে নি কাই
1: হই হই
0: আমি মানে মাছ ব্যবসায় করমা কি কুকড়া ব্যবসায় করমা কি ছতু চাষ করি করি তার ব্যবসায় করমা কিংবা আহরি অনেক প্রকার যেন ব্যবসায়ী মানে আছে সেসব প্রতি বি আমি ধ্যান দেই করি আকি বড়মা বলে বি হেই পারবা
1: হই হেনতা করবা তো দুনিয়া বাহার ঝিনি যায় হেলে ই যে লাঠি কটার যেন প্রফুল ভাই যেন করুছেন যে কুকুড়া পালন
0: হই হই
1: বলে তাকর কুকুড়া চাষ বলে নি কেন
0: হই
1: বলে সেঠি তাকর দেশি ভি রাখুছন ব্রয়লার ভি রাখুছন মানে ভ্যারাইটি ভ্যারাইটি তো রখি পড়বা হি পড়বা আউ সরকার কর সাহায্য সহযোগ পাউছন বলে কাজ ছাড়বে নি কেন
0: হুম
1: বলে তাকর কথা শুনুন
0: হই দাদা দেরি নি করু শুনুন

0: হ্যালো রাউটলা,
1: হ্যালো মা,
0: আপনার নাম কোন গেলে?
1: বিজেপি ওয়ার
0: কোড কোচন্দি
1: আয়া রাউটলা কইজি নেহরু পার্কের সেক্টর কোডিয়ে।
0: আচ্ছা, এই পাখর রুচেন তাহলে?
1: হ্যাঁ, পাখর রুচি আমার পড়োশ আপন।
0: আর আপন কোন করন্তি কোন কোন্তু?
1: আয়া বুড়া হই গলোড়ে কোন করিব, গীতা শুনি শুনি দিন যাউছি।
0: বুড়া মানে এলে বি তো কাম করছেন না, কিস্ত করতে নিশ্চয়
1: করুছি করুছি।
0: কোন করছেন?
1: আমার এই যে আর্টিস্ট মানে যে কাঠাবাড়ের যে আঠা করতে না।
0: আচ্ছা,
1: তাকে সঙ্গে যায় আগে
0: যা। আপন জন আর্টিস্ট তাহলে বড়িয়া কথা, কাই না মু দেখিছি সবু যে দেওয়াল মানে যে করন্তি করুছেন যে আর্ট করুছেন পুরো এক্সাক্ট মুহটা কেমতি উঠাই আনুছেন, বড়িয়া লাগুছে দেখিয়া পাই।
1: ধন্যবাদ।
0: যা হোক, বড়িয়া লাগিলা শুনিকি। কোন তো আজি কবিতা শুনিবে?
1: কোন সেটা আপন ভাই ইচ্ছা রে করবে। আও
0: ঠিক আছে, আমি আমার পছন্দর গোটে সুন্দর গীতা আপনাকে শুনে দেছু।
1: আগে আগে
0: ফোন কলে বহুত বহুত ধন্যবাদ। নমস্কার।
1: আগে নমস্কার।

কথা জিত নাম গীতটিরে কণ্ঠদান করে পঙ্কজ উদাস এবং সাথী গীত রচনা আনন্দ বক্সি সঙ্গীতরে সজাই লক্ষ্মীকান্ত প্যারেলাল।